আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমনই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কী কী দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সবসময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যিশুখ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা net.com এবং আমি আছি গ্লোবট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হলো এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তাই এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরব আর শুনব এই ভ্যাটিকান সিটির গল্পকথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা net.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপলিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকতো একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান ট্যুরের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর ফিরে আসছি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দি গঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল।

এর সঞ্চিত ধনরত্ন, নাইরে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দি।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরোতো এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়। সান্দিয়া মাঞ্জায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু চোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মোল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। একই সর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। একই সর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাঠি ছাঁদিয়াল
2: শুভছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। আর তারপর হ্যাঁ, 1939 থেকে 1941 সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে এই ব্যাসিলাসটা পুরোপুরি উদ্ধার করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাস্ট অ্যাবাউট 800। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ। এছাড়াও সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটাও এই দেশটার দখলে। এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইতালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। 2500-এরও বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। আর আমার এই ভ্যাটিকান সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।
1: কালো আকাশে ভালো জোনাকি, তাই তারারা হন্মকি। আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

怕谁。ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইটালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাব? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়। আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুপড়ে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সব কিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যীশুখ্রিস্ট তখনও এই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা, সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন, এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে, যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকাই সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘরটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়েস 6 এর সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হায়রোগ্লাফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়েস 16 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 100,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকের দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতন সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোজেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12 খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে, বিশেষ করে তাসকানো প্রভিন্সে অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেই সবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনাল। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্তিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে সিস্তিন চ্যাপেল পূর্ণতা লাভ করবে। পোপ জুলিয়াস এ ব্যাপারে একমত হলেন। মাইকেল অ্যাঞ্জেলোকে পোপ তখন এ ব্যাপারে হুকুম দিলেন। তখন মাইকেল অ্যাঞ্জেলো বারবার পোপকে বললেন, প্রভু আমি একজন ভাস্কর শিল্পী, চিত্রকর নই। মহামান্য পোপ এ ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি তখন মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমিনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলাকৌশল শেখোনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অফ দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে। সবাই জানে তুমি লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়, কিন্তু সিলিংয়ে চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়, আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম, তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম।

জেলি সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে 1512 খ্রিস্টাব্দের 31 আগস্ট সিস্টিন চ্যাপেলের প্রধান দরজাটা খুলে দেওয়া হলো। আর তারপর শোনাবো সেই গল্প, তবে দুটো গানের পর। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31 আগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন, শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন, সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ। এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউস। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরের স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতির স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিবিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলোর নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ভাসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন
আরো অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর কাজ। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার পাশ গিয়ে রোম থাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন তাই পাই পানির হাক্কা নুডলস সোয়া চিলি ফিশ পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060 আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: কি লিখি তোমায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: बजलो कारो बेना।
1: बोलछिलाम कि 12টা বেজে গেল আগে, হ্যাঁ 12টা বেজে গেল। তো রেডিও বাংলানেট.com এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করি। মানে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা এরকমও ঘটেছে যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে 12টা বেজে গেল। মানে এরকম ঘটনা যেরকম মজাদার সেরকম শিক্ষণীয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই 12 তারিখের দিনে, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল। তো এরকমই কিছু কথা থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রথমেই শুরু করা যাক প্রেমের ময়দান দিয়ে। গল্পটা হচ্ছে আমার এক বন্ধুর এবং তার এক্সের। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাকে বলছি যে 12টা বেজে গেল। এরকম কিছু ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এক বন্ধুর ঘটনা। কলেজ লাইফে তার একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল এবং পরবর্তীকালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো কলেজ পাশ করার বেশ কিছুদিন আমার সেই বন্ধু ওই বেকার অবস্থায় ছিল আর কি, চাকরি বাকরি জোটেনি। আলটিমেটলি বহু সাধ্য সাধনার পর একটি অফিসে সে চাকরি পায় এবং গেস হোয়াট, সেখানে যাওয়ার পরে দেখতে পেল যে তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার সেই এক্স। এবং বুঝতেই পাচ্ছেন যে গোটা ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল, এবং এক্ষেত্রে আমি নির্ভুল ছিলাম, মানে 12টা সত্যি বেজে গিয়েছিল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে এরকমই বেশ কিছু কথা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে আপনার সঙ্গে শেয়ার করব এক রাগুন বাবুর গল্প। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি আমার কিসের প্রতিধ্বনি।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাবুর নাম শুনেছেন তো? রাগুন বাবু অর্থাৎ যিনি রেগে আগুন, তাকে বলা হয় রাগুন বাবু। তো এক ভদ্রলোককে আমি চিনি, সে ভদ্রলোক বহুদিন আগে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন, সেই সময় যখন কিনা আপনার এই ল্যাপটপ কিংবা কম্পিউটার অফিসে আসেনি। সেই সময় যাবতীয় কাজকর্ম ওই লেজার বুকেই হতো, অর্থাৎ টুকে টুকে হতো। সেই সময় কিছু লুজ শিট তার টেবিলে পড়েছিল, আর তিনি যে জায়গাটায় বসেছিলেন তার উল্টো দিকে ছিল একটি টেবিল ফ্যান, ফলত যেটা হচ্ছিল পেপারগুলো উড়ে উড়ে যাচ্ছিল। আর সেই আগুন বাবু রেগে আগুন হয়ে গিয়ে মাথা গরম করে সমস্ত পেপার ছিঁড়ে ফেলেন। এরকম দরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো তার চাকরিটা চলে যায়। তারপরে যে তাকে কি কষ্ট করতে হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। এই ব্যাপারটা দেখে দুটো ব্যাপার শিখেছিলাম। এক, এই সরিপুর মধ্যে এই রাগ যে রিপুটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, 12টা বেজে গেল। তো রেডিও বাংলানে ডটমে আজকে আমাদের ইচ্ছে ডানা রাডার আসলে এরকমই কিছু গল্প, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনার বাড়িতে আপনার পোষ্য সারমেয় আছে, অর্থাৎ আপনার পেট ডগি, তাহলে তাকে একটু সমঝে বুঝে শাসন করবেন, বুঝলেন? না হলে কিন্তু সিরিয়াসলি 12টা বেজে যেতেই পারে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট এক কথাই মনে হয়েছে, 12টা বেজে গেল। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর যে জন্য আপনাকে বললাম যে বাড়িতে পোষ্য থাকলে একটু সমঝে শাসন করবেন। এই ঘটনাটাও আমার এক বন্ধুর, তার বাড়িতে একটি পোষা ল্যাব্রেডর আছে এবং একদিন সে তার ল্যাব্রেডরকে একটু বকাবকি করে আর কি। তার ঠিক কিছুক্ষণ পরে, অর্থাৎ রাত্রিবেলা, তার বাড়িতে চুরি হয়। মানে রীতিমতো গ্রিল কেটে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা, এবং পুরো ঘটনাটাই ঘটেছে সেই ল্যাব্রেডারের সামনে। এবং সে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখেছে, একটা ঘেউ পর্যন্ত করেনি, কারণ ওই যে ওকে বকা হয়েছিল, দুর্দান্ত প্রতিশোধ নিল। বলুন, কাজে বলছিলাম যে একটু সমঝে বুঝে পোষ্যকে বকবেন, না হলে সিরিয়াসলি 12টা বেজে যাবে, যেরকম ক্ষেত্রে 12টা বেজে গেল। তো রেডিও বাংলা ডট কমে এই বিষয় নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে না উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

মানুষকে সবসময় তার ওজন বুঝে চলতে হয়, না হলে কিন্তু 12টা বেজে যাওয়ার সম্ভাবনা অবধারিত থাকে। ওজন মানে সবসময় আমি বডি ওয়েটের কথা বলছি না, কিন্তু সে কি পারবে আর সে কি পারবে না এটা বুঝে চলা উচিত। যেমন ধরুন আমার এক বন্ধু, সে যখন প্রেমে পড়ে বা প্রেমের প্রস্তাব দেয়, তখন মেয়েটিকে বলেছিল যে সে খুব ভালো কবিতা লিখতে পারে, কিন্তু তার না আছে ছন্দজ্ঞান, না আছে তাল সম্পর্কে কোনো রকম আইডিয়া, তবুও সে বলে দিয়েছে আর কি। আর এদিকে ভ্যালেন্টাইন্স ডে দিনে আমার সেই বন্ধুর বান্ধবী আর কি, গার্লফ্রেন্ড, সে তাকে একটা অনুরোধ জানায়, সেটা হলো তাকে একটি কবিতা লিখে দিতে হবে। তারপর তারপরেই তো আসল কেস, তারপরেই বুঝতে পারলাম যে 12টা বেজে গেল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে 12 তারিখে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু ঘটনা, যার পরে আমার জাস্ট মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এরকমই কিছু ঘটনা আজকে বললাম আজকে আপনাকে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন @radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানে থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানে ডট কম।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি আজকের মতোই, এবং অবশ্যই আজকে কথা থাকছে, আড্ডা থাকছে, কিছু সিনেমার কথা থাকছে, কিছু মন খারাপের কথা থাকছে, কিছু একলা দিনের কথা থাকছে, একাকিত্বের কথা থাকছে, এবং অবশ্যই তার সাথে সাথে মন খারাপ করলে চলবে না, মন ভালো করার বেশ কিছু গানও থাকছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com এ আজকে আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে আমাদের একলা দিনের একলা থাকার কিছু কথা। আমরা যারা সবার মধ্যে থাকি অনেক সময় ভিড়ের মধ্যে থেকেও একলা হয়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমি কঠিন ভাষায় ডিপ্রেশন বা খুব মুড অফ মানসিকভাবে অবসাদে ভুগছি সেরকম না, আমরা খুশি, আমরা প্রাণোচ্ছল, আমরা খুব কথা বলছি, আমরা এক্সট্রোভার্ট আবার কখনো ইন্ট্রোভার্ট, আমরা শাই আবার কখনো আমরা অনেক জোরে জোরে মানুষের সাথে নিজেকে মিলিয়ে ফেলছি বা আপন করে নিচ্ছি। কিন্তু সেই সব কিছুর পরেও যখন আমরা বাড়ি ফিরছি তখন কিন্তু আমাদের এই একলা দুনিয়াটা বা বলা যেতে পারে পুরো দুনিয়ায় একলা হয়ে যাওয়ার যে একটা একাকিত্ব সেটা ভীষণভাবে গ্রাস করে। আজকে সেটা নিয়ে কিছু কথা অবশ্যই বলবো এবং তার সাথে সাথে আরও অনেক কিছু বলার আছে, আড্ডায় থাকতে হবে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি ময়ূরাক্ষী সিনেমাটা দেখেছেন? অতনু ঘোষের পরিচালিত ময়ূরাক্ষী সিনেমা, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন। এই যে দুই মানে এই যে দুই অভিনেতার নাম বললাম, বাঘা বাঘা অভিনেতা, এবং তাদের পরিচয় বা সম্পর্কের রসায়নটা ময়ূরাক্ষী ছবিতে বাবা এবং ছেলে। একজন ভুলে যান এবং তিনি হচ্ছে ডিমেনশিয়ায় আক্রান্ত, সেরকম একটা মানুষ, সেরকম একটা বৃদ্ধ মানুষের সাথে একটা ছেলের সম্পর্ক। বয়স হয়ে গেছে, বাবা ছেলে আছে, এবং বাবা ছেলের সম্পর্কেও কোথাও গিয়ে যে একটা একাকিত্ব বা একটা মানুষ আছে, কিন্তু সবটাই ভুলে যাওয়া, একটা অন্য জগতের মধ্যে সে বিরাজ করছে এবং তার সাথে একটা সম্পর্ক আবার নতুন করে গড়া, তার মধ্যে অনেকটা ফাঁকা জায়গা আছে, অনেকটা একলা থাকার কষ্ট আছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আচ্ছা, আমরা একটু ভারী ভারী কথা বলে ফেলছি না? আচ্ছা, যদি আমি বলি যে কখনো ঘুরতে গিয়ে অনেক ভালো ভালো বন্ধুরা থাকা সত্ত্বেও একা হয়েছেন? আচ্ছা, কখনো আমরা একা হয়ে যাই বলুন তো, যখন আমরা নিজের মনের কথাগুলো নিজের খুব কাছের বন্ধুদেরকেও শেয়ার করতে পারি, আবার কখন শেয়ার করতে পারি না? তার কারণ, যখন ওই মানুষগুলো আমাদের বুঝতেই চায় না, হয়তো সেখানে জাজমেন্টাল হয়ে বসে, তখনই কিন্তু আমরা শেয়ার করতে পারি না। আসলে আমরা তখনই তো তাকে মনের কথাটা বলতে পারি যদি সে খুব ভালো করে শোনে, আমার কথাটা শুনে জাস্ট উপলব্ধি করুক, আমাকে কোনো কিছু পরামর্শ দেওয়ার দরকার নেই, এরকম কখনো মনে হয় তো? ঠিক সেই মুহূর্তটাকেই আমরা একলা বলি। আবার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অফিস, নিজের কাজ, নিজের ব্যস্ততার মধ্যে আমরা গুলিয়ে যাই, কিন্তু ওইটুকুনি যে একলা মোমেন্ট, সেই মোমেন্টটাকে আমরা কি বলবো, সেই মোমেন্টটাকে আমার মনে হয় অনেকটা ভারী লাগে। ঠিক সেইরকমই একলা থাকার গল্পগুলো নিয়ে বারবার সিনেমা করছেন অতনু ঘোষ। সেই প্রসঙ্গে ফিরব, কিন্তু

রেডিও বাংলা নিয়ে .com-এ আমি রুবিনা আছি এবং একলা মানুষের নিয়ে কথা বলছি এবং একাকিত্বের যে সময়টা সেই সময়টা আমার মনে হয় না বেশি এনজয় করা উচিত, কারণ মানুষ একাকিত্বে থাকতে থাকতে একাকিত্বটাকে এনজয় করতে করতে কখন যে একটা দুনিয়া থেকে আইসোলেট করে ফেলে নিজেকে সেটা বুঝতেই পারে না। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে একলা মানুষের কিছু না বলা কথাগুলো, সেই কথাগুলো অতনু ঘোষ অনেকগুলো সিনেমার মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে, যেমন ময়ূরাক্ষী যেটা বলছিলাম এবং শেষ পাতা যেখানে গার্গী রয় চৌধুরী রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জির অসাধারণ অভিনয় রয়েছে এবং তাদের যে সম্পর্কের কেমিস্ট্রিটা যেখানে গার্গী রয় চৌধুরী চরিত্রের মধ্যে থেকে একটা নির্জনতা বা একাকিত্বটাকে উপলব্ধি করছে এবং সেটা সৃষ্টি করছে, দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, সেটা আমার মনে হয় অতনু ঘোষের সিনেমাগুলোতেই রয়েছে। এবং অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে আজকে তার জন্মদিন, তাই জন্য রেডিও বাংলা নিউজের তরফ থেকে রইল সেই পরিচালক অতনু ঘোষের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা নেবেন আপনি। আর অবশ্যই দর্শকদের ঠিক এই রকমই সুন্দর সুন্দর বাংলা সিনেমা উপহার দেবেন, আমরা অপেক্ষায় রয়েছি, ভালো থাকবেন। আজকেই শেষ করছি আজকের আড্ডাটা এখানেই এবং অবশ্যই কথা হবে আপনার সঙ্গে আবার নেক্সট আড্ডায়।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা স্পেশালি সিনেমা নিয়ে। হ্যাঁ, মানে এই সময় সিনেমায় কোনটা বেশ আমাদেরকে মন টানবে এবং আমরা হলে গিয়ে বেশ জমিয়ে একটু রাজত্ব করতে পারবো, সেই ব্যাপারগুলোকে একটু কোথাও না কোথাও মনে করিয়ে দেওয়া, আর সেই নিয়েই আজকের এই গান মুসাফিরের এক ঘন্টার আড্ডা। তো প্রথমে শাশ্বতর কথা বলবো। শাশ্বত চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় অভিনেতা। এই শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন একটা চমক আছে। কল্কি রেস্ট কাটতে না কাটতেই কিন্তু জোড়া কাজের ইঙ্গিতও মিলে গেছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। আগামী দিনে থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। রহস্যমোনা এই ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে থাকবেন শাশ্বত, আর সেখানে একটি খুনের তদন্ত করবেন তিনি। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম পোস্টার, তবে এখনই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়। এবং অপরদিকে সৈয়দ আহমেদ সৌকি পরিচালিত বাংলাদেশের একটি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। গুলমোহন নামের ওই ওয়েব সিরিজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন। ইতিমধ্যেই শুটিং পর্ব কিন্তু শেষ করে কলকাতায় ফিরেছেন অভিনেতা। তাই আমরা কিন্তু অপেক্ষায় থাকবো শাশ্বত চট্টোপাধ্যায় নতুন কাজ দেখার। তাই মাথায় রাখবেন, এই বছরের শেষের দিকেই হয়তো এরকম কিছু একটা ভালো খবর আমরা আশা করতে পারবো। তো শুরু করলাম আজকের এই স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের সিনেমার কথা নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি, আবারও আড্ডা জমে উঠবে এবং আরও কিছু সিনেমার কথা বলবো। এখন ইয়েস গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের স্পেশাল একটা সিনেমা এবং নিয়ে। তো আমরা যেমন নতুন ছবি কী আসছে সেটা সম্পর্কে জানবো, আর তার পাশাপাশি আরেকটা জিনিসও বলবো, এই যে এই সময়ে দাঁড়িয়ে কিছু কিছু অসাধারণ ছবি কিন্তু আমাদের মুগ্ধ করে দিয়েছে, যেমন মানিক বাবুর মেঘ, অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ পরিচালনার ছবিটি মানিক বাবুর মেঘ অবশ্যই দেখতে ভুলবেন না, যেখানে চন্দন সেন, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, অরুণ গুহ ঠাকুরতার কথা পার পার উঠে আসছে। আসলে দৈনন্দিনের আড়ালে এক স্বপ্নময়তার গল্প। মানিকবাবু মানে চন্দনবাবু নিত্যদিনের কাজে, কর্তব্যে এবং মননে এতটাই বন্দী যে সেই খাঁচা থেকে তাকে বের করলে তিনি হয়ে পড়েন ভীত। তাই তো পিতার মৃত্যুর পর একাতিত্ব কাটাতে এক মেঘের সঙ্গে সখ্য পাতিয়ে ফেলেন তিনি। সেই মেঘ রাগ করে, প্রেমিকা রূপে ভালোবাসে, আবার বাবার মতো পদ দেখায় এবং মাঝে মাঝে ভয়ও দেখায়। সত্যি কথা বলতে কি, অভিনন্দন গোটা ছবি জুড়ে যে নৈঃশব্দ বুনেছেন তা ইদানিংকালের বাংলা সিনেমায় কিন্তু খুব একটা দেখা যায় না, আর এই নৈঃশব্দই কিন্তু হয়ে উঠেছে বাংময়। তাই অবশ্যই মানিকবাবুর মেঘকে ভালোবেসে ফেলা অনেক সময় হ্যামলেটের কথা মনে পড়বে আপনার, তার পাগলামির ছাপ যেন মানিকবাবুর চোখে। মেঘকে বিভিন্নভাবে দেখার শুধু পার্থক্য একটাই, মানিকবাবুর মধ্যে কোনো অনুতাপ নেই, আছে একাতিত্বের যন্ত্রণা। অবশ্যই এই সিনেমাটা যারা এখনও দেখেননি, বাংলা সিনেমার দর্শক হয়ে আপনিও মনে রাখবেন একটা সেরা ছবির কথা, মানিকবাবুর মেঘ দেখে আসুন হলে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আরেকটা সিনেমার কথা নিয়ে। এখন গান।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। শুনছেন গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। তো বাংলার কথা যখন বললাম তখন একটু ইংরেজি সিনেমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সিদ্ধান্ত বদল কীভাবে? ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট টোয়াইলাইট সিরিজের পর বলেছিলেন তিনি তার ভ্যাম্পায়ারদের নিয়ে তৈরি কোনো ছবিতে অভিনয় করবেন না, কিন্তু পানোস কসমাটোস পরিচালিত আগামী ছবি ফ্লেশ অফ দ্য গডস এ অভিনয় করছেন ক্রিশ্চিয়ান। এটি একটি ভ্যাম্পায়ার থ্রিলার, বিপরীতে অভিনয় করছেন অস্কার আইজ্যাক। ছবি কল্পের সার লস অ্যাঞ্জেলেসের এক দম্পতি রাউল আইজ্যাক এবং অ্যালেক্স মানে স্টুয়ার্ট রাতের শহরকে উপভোগ করতে করতে রহস্যময় কিছু ঘটনায় জড়িয়ে পড়ে। একটি বিষয়ে দর্শক নিঃসন্দেহ ক্রিশ্চিয়ান এবং অস্কারের জুটিটা একবার অন্যরকম হবে, তাই অবশ্যই অস্কার আইজ্যাক ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট এই ব্যাপারগুলোকে মাথায় রেখে, মানে এই দুই দক্ষ অভিনেতা অভিনেত্রীকে মাথায় রেখে অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না ফ্লেশ অফ দ্য গডস, খুব তাড়াতাড়ি আসবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের স্পেশাল একটা সিনেমা এবং কে সঙ্গে দিয়ে, কিন্তু এখন গান।

0: while helping global enterprises optimize IT assets and cloud environments. Etos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Etos Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। তো এইবার হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ হবে, কারণ সিনেমা এবং ওটিটি, হ্যাঁ মানে ওটিটির ব্যাপারটা এবার একটু ভাবতে হচ্ছে, কারণ একটা কমেডি ছবি, দুই নারীর কমেডি। কঙ্কনা সেনশর্মা যে কমেডিতে সিদ্ধ হস্ত তার প্রমাণ লাইফ ইন অ্যান্ড মেট্রো, অতিথি তুম কব চাওগে, কিলের সুপে তার অভিনয়। কিন্তু পরীক্ষা দিতে প্রস্তুত লাভ দ্য লেডিসে জয়া অর্থাৎ প্রতিভা রানতা। তো বোঝা যাচ্ছে এবছর লাভ দ্য লেডিসের পর ভালো কাজে প্রস্তাব পাচ্ছেন প্রতিভা। অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ, যিনি এর আগে ডক্টর জি এর মতো কমেডি পরিচালনা করেছিলেন, কঙ্কনা এবং প্রতিভাকে কেন্দ্র করে একটি কমেডি ছবি বানাতে চলেছেন ওটিটি মাধ্যমের। আর এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত কথাই গিয়েছে নেটফ্লিক্সের সঙ্গে। তো ছবিটি পরিচালনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস, ডিজিটাল সহায়ক ধর্মাটিক এন্টারটেনমেন্ট। তো প্রি প্রোডাকশনের কাজ মিটিয়ে শুটিং কিন্তু শুরু হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, তাই অবশ্যই দেখতে হবে কিন্তু দুই অভিনেত্রীর লড়াই, কঙ্কনা সেনশর্মা এবং প্রতিভা রানতা। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। এখন ইয়েস গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবারও আজকের এই সিনেমা এবং এই নাটটা নিয়ে। আমি সৌভিক, তো দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো? 4475039657 12 তে অবশ্যই জানাবেন আজকের এই শো আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যেভাবে SMS করছেন JM@RateOfRadioBanglaNet.com সেভাবেই অবশ্যই করবেন। তো যেতে যেতে একটু দক্ষিণী ছবির কথা বলে যাই। সারা আলি খান বা অনন্যা পাণ্ডেদের মতো বর্তমান প্রজন্মের তারকাদের চেয়ে অনেকটাই এগিয়ে কিন্তু জাহ্নবী কাপুর। নিশ্চয়ই নাম শুনেছেন এবং তার ছবিও দেখেছেন। তো যে কোনো ছবিতেই খুব সহজে সুযোগ পেয়ে যান তিনি। বলিউডের বেশ কয়েকটি ছবিতে পরপর অভিনয় করে রীতিমতো সেনসেশন হয়ে উঠেছেন তিনি। তো শুধু বলিউড নয়, দক্ষিণী ছবিতেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছেন জাহ্নবী। এবার নানির বিপরীতে তেলেগু দেখা যাবে তাকে। শুধু তাই নয়, এখন জুনিয়র NTR-এর সঙ্গে দেবারা ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া আগামী দিনে রাম চরণের সঙ্গেও একটি ছবিতে দেখা যাবে তাকে। তো নানির বিপরীতে অভিনীত এই ছবিটি জাহ্নবীর তৃতীয় দক্ষিণী ছবি হতে চলেছে। এবং শোনা যাচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একসময় নানির সঙ্গে সম্পর্ক ছিল জাহ্নবীর, তবে শ্রীদেবী কন্যার এতটা জনপ্রিয়তা সত্যিই অবাক করেছে কিন্তু বি টাউনকে। আজ এ পর্যন্তই আমাদের সময় একদম শেষ। আগামীকাল ঠিক এই সময় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য

মনটা সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলত। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুনতে তখন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি, আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s এর ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সে কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু। সত্যি আমাদের জীবনের চারপাশে কত কিছু রয়েছে, কিন্তু যেগুলো আমাদের সেভাবে দেখা হয় না। হয়তো আমরা প্রতিদিন সেগুলো দেখি, কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আর এইভাবেই হয়তো আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা মিস করে যাই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা আমাদের এইরকমই চারপাশে ছড়িয়ে থাকা সব না দেখার গল্পই থাকবে। তবে তার আগে চলুন শুনে নিই পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

বাউল গান শুনতে শুনতে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলা, আর সেই বাউল গানের সুরে ভাসতে ভাসতেই গ্রামের সেই ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে দুধারে সেই সবুজ জমি, আর সেখানে ফলে রয়েছে একেবারে সোনার ফসল, আর সেই সব দৃশ্য সত্যি মনকে মুহূর্তে ভালো করে দিতে পারে। কিন্তু এরকম অনেক দৃশ্যই আমাদের ঠিক দেখা হলো না। এরকমই আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে কত না দেখার গল্প, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে না দেখার কথা বলছি, সত্যি তো এরকম গ্রামের দৃশ্য যেখানে সোনার ফসলে একেবারে গাছগুলো ভরে আছে, আর সেই রকম ধানের জমি, আর নিজেকে যদি সেখানেই খুঁজে পাওয়া যায় কেমন মজা হয় বলুন তো। কিন্তু আমরা এই রকম অনেক দৃশ্যই হয়তো আমরা ছবিতে দেখেছি, কিংবা আমরা যখন ড্রয়িং পেপারে সেগুলো এঁকেছি তখন এইরকম কত গ্রামের দৃশ্য আমাদের সেই পেন্সিলের স্ট্রোকে ফুটে উঠেছে, কিন্তু সেভাবে হয়তো চাক্ষুষ আমাদের দেখা হলো না। আর এইরকমই না দেখার গল্প থাকবে আমাদের আজকের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় স্কুলে পড়ার সময় একেবারে পাশের বেঞ্চে বসা বন্ধু, সেই বন্ধু যার সাথে প্রতিদিন টিফিন শেয়ার করে খাওয়া, কিংবা ক্লাসের মাঝখানে গল্প করতে গিয়ে টিচারের কাছে বকুনি খেয়ে একসঙ্গে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ানো, আবার ছুটির পরে একটা আইসক্রিম দুজনে ভাগ করে খাওয়া, সেই বন্ধু যার সাথে সমস্ত ভালো লাগা মন্দ লাগাগুলোকে একসঙ্গে শেয়ার করা। হঠাৎই একদিন তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, কারণ তারা সেখান থেকে চলে গেল, তাই তাকে স্কুলও ছাড়তে হলো। তাই এত দিনের যে বন্ধুত্ব তার ইতি টানতে হলো। তখন মন খারাপ হলো ঠিকই, কিন্তু বুঝতে পারলাম না যে আর কখনো দেখা হবে না, কারণ মনে হলো যে বড় হলে নিশ্চয়ই আবার আমরা দেখা করব, আবার আমাদের কোথাও না কোথাও দেখা হবে। ওর সবচেয়ে প্রিয় পেনটা রয়ে গেল আমার কাছে, ভাবলাম যখন আবার বড় হয়ে দেখা হবে তখন ওকে সেই পেনটা আমি দেব, কিন্তু না, আর দেখা হলো না। এরকমই না দেখার গল্প হয়তো আমাদের সবার জীবনেই কিছু না কিছু আছে, আর সেই সব গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেনে যেতে যেতে আমরা অনেক স্টেশন দেখতে পাই, আর সেখানে এমন কিছু স্টেশন থাকে যেগুলোর নামগুলো ভীষণ আকর্ষণীয়। আর সেই জায়গাটা হয়তো সেখানে কিছু নদী বা মাঠ বা ছোট্ট ছোট্ট টিলার মতো কিছু পাহাড়, আর সেগুলো দেখে সত্যি মনে হয় যদি একটা সুযোগ পাওয়া যেত, একটি বার নেমে দেখা যেত যে কেমন লাগে সেই জায়গাটা, একটু এক্সপ্লোর করা যেত। কিন্তু সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না, কিন্তু ইচ্ছেটা থেকেই যায়। আর এইরকমই অনেক সময় হয়তো মনে হয় যে এখন আমাদের সুযোগ হলো না ঠিকই, কিন্তু পরে যদি কখনো আমরা সময় পাই তাহলে এই স্টেশনটার উপর দিয়ে যখন আবার যাব তখন একটি বার টুক করে নেমে পড়ব, আর তারপর সেখানকার যে ছোট্ট ছোট্ট টিলার মতো পাহাড়গুলো সেখানে গিয়ে একটু বেশ বেরিয়ে বেরিয়ে দেখতে হবে কেমন লাগে। কিন্তু ওই যে ইচ্ছেটা থেকেই গেল, কিন্তু দেখা হলো না। আর সেই না দেখার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে না দেখার গল্প করছি, সেখানে হয়তো আপনার জীবনেও জড়িয়ে রয়েছে এইরকম নানা না দেখার গল্প। চলুন সেগুলো মনে করতে করতে আমরা বরং শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

নৌকায় ডানার ঝাপটে বাতাসের বুক চিরে আবার হারাবো হারাবো আবার হারিয়ে যাওয়ার জন্যে আসবো ফিরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি না দেখার গল্প নিয়ে। আসলে আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের মুহূর্ত, যার মধ্যে হয়তো এমন কিছু আমাদের প্রতিদিনের জীবনে মুহূর্ত থাকে যেগুলোকে আমরা সেভাবে ঠিক আমরা বুঝতে পারি না, বা আমরা সেগুলোকে ঠিক এনজয় করতে পারি না। হয়তো আমরা সেগুলো দেখি কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আবার হয়তো আমাদের জীবনের এমন কোনো প্রিয় মানুষ যার সঙ্গে হয়তো আমাদের আর দেখাই হলো না। আবার এমন কোনো জায়গা যেখানে দেখতে যেতে আমাদের ভীষণ ইচ্ছে করছে কিন্তু ঠিকমতো সুযোগ হয়ে উঠছে না যে আমরা সেখানটাতে যাব। এইভাবেও কিন্তু আমাদের অনেক কিছু না দেখাই থেকে যায়। এই যে না দেখার গল্প আমরা আজকে করছি, সেখানে হয়তো আপনারও মনে পড়ে যাচ্ছে আপনার জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকমই কিছু না দেখার গল্প, আর সেটা চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কাল, ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
5: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বলছিলাম কি, বারোটা বেজে গেল আগে। হ্যাঁ, বারোটা বেজে গেল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করি। মানে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা এরকমও ঘটেছে যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বারোটা বেজে গেল। মানে এরকম ঘটনা যেরকম মজাদার সেরকমই শিক্ষণীয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই বারো তারিখের দিনে, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে বারোটা বেজে গেল। তো এরকমই কিছু কথা থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রথমে শুরু করা যাক প্রেমের ময়দান দিয়ে। গল্পটা হচ্ছে আমার এক বন্ধুর এবং তার এক্সের। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেরানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আপনাকে বলছি যে 12টা বেজে গেল, এরকম কিছু ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এক বন্ধুর ঘটনা। কলেজ লাইফে তার একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল এবং পরবর্তীকালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো কলেজ পাশ করার বেশ কিছুদিন আমার সেই বন্ধু ওই বেকার অবস্থায় ছিল আর কি, চাকরি বাকরি জোটেনি। আলটিমেটলি বহু সাধ্য সাধনার পর একটি অফিসে সে চাকরি পায় এবং গেস হোয়াট, সেখানে যাওয়ার পরে দেখতে পেল যে তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার সেই এক্স। এবং বুঝতেই পাচ্ছেন যে গোটা ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল, এবং এক্ষেত্রে আমি নির্ভুল ছিলাম, মানে 12টা সত্যি বেজে গিয়েছিল। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে এরকমই বেশ কিছু কথা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এক রাগুন বাবুর গল্প। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, চক্তি আমার কিসের প্রতিধ্বনি, চক্তি চাপ কিছু কেন্দ্র।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

বাবুর নাম শুনেছেন তো? রাগুন বাবু অর্থাৎ যিনি রেগে আগুন, তাকে বলা হয় রাগুন বাবু। তো এক ভদ্রলোককে আমি চিনি, সে ভদ্রলোক বহুদিন আগে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন, সেই সময় যখন কিনা আপনার এই ল্যাপটপ কিংবা কম্পিউটার অফিসে আসেনি। সেই সময় যাবতীয় কাজকর্ম ওই লেজার বুকেই হতো, অর্থাৎ টুকে টুকে হতো। সেই সময় কিছু লুজ শিট তার টেবিলে পড়েছিল, আর তিনি যে জায়গাটায় বসেছিলেন তার উল্টো দিকে ছিল একটি টেবিল ফ্যান, ফলত যেটা হচ্ছিল পেপারগুলো উড়ে উড়ে যাচ্ছিল। আর সেই রাগুন বাবু রেগে আগুন হয়ে গিয়ে মাথা গরম করে সমস্ত পেপার ছিঁড়ে ফেলেন। এরকম দরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো তার চাকরিটা চলে যায়। তারপরে যে তাকে কী কষ্ট করতে হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। এই ব্যাপারটা দেখে দুটো ব্যাপার শিখেছিলাম। এক, এই সরিপুর মধ্যে এই রাগ যে রিপুটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, 12টা বেজে গেল। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কিছু গল্প, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনার বাড়িতে আপনার পোষ্য সারমেয় আছে, অর্থাৎ আপনার পেট ডগি, তাহলে তাকে একটু সমঝে বুঝে শাসন করবেন, বুঝলেন? না হলে কিন্তু সিরিয়াসলি 12টা বেজে যেতেই পারে। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট এক কথাই মনে হয়েছে, 12টা বেজে গেল। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর যেই জন্য আপনাকে বললাম যে বাড়িতে পোষ্য থাকলে একটু সমঝে শাসন করবেন। এই ঘটনাটাও আমার এক বন্ধুর, তার বাড়িতে একটি পোষা ল্যাব্রেডর আছে এবং একদিন সে তার ল্যাব্রেডারকে একটু বকাবকি করে আর কি। তার ঠিক কিছুক্ষণ পরে, অর্থাৎ রাত্রিবেলা, তার বাড়িতে চুরি হয়, মানে রীতিমতো গ্রিল কেটে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা, এবং পুরো ঘটনাটাই ঘটেছে সেই ল্যাব্রেডারের সামনে। এবং সে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখেছে, একটা ঘেউ পর্যন্ত করেনি, কারণ ওই যে ওকে বকা হয়েছিল, দুর্দান্ত প্রতিশোধ নিল। বলুন, কাজে বলছিলাম যে একটু সমঝে বুঝে পোষ্যকে বকবেন, না হলে সিরিয়াসলি 12টা বেজে যাবে, যেরকম ক্ষেত্রে 12টা বেজে গেল। তো রেডিও বাংলা .com-এ এই বিষয় নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে না উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা .com।

মানুষকে সবসময় তার ওজন বুঝে চলতে হয়, না হলে কিন্তু 12টা বেজে যাওয়ার সম্ভাবনা অবধারিত থাকে। ওজন মানে সবসময় আমি বডি ওয়েটের কথা বলছি না, কিন্তু সে কি পারবে আর সে কি পারবে না এটা বুঝে চলা উচিত। যেমন ধরুন আমার এক বন্ধু, সে যখন প্রেমে পড়ে বা প্রেমের প্রস্তাব দেয় তখন মেয়েটিকে বলেছিল যে সে খুব ভালো কবিতা লিখতে পারে, কিন্তু তার না আছে ছন্দজ্ঞান, না আছে তাল সম্পর্কে কোনো রকম আইডিয়া, তবুও সে বলে দিয়েছে আর কি। আর এদিকে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে আমার সেই বন্ধুর বান্ধবী আর কি গার্লফ্রেন্ড, সে তাকে একটা অনুরোধ জানায়, সেটা হলো তাকে একটি কবিতা লিখে দিতে হবে। তারপর তারপরেই তো আসল কেস, তারপরেই বুঝতে পারলাম যে 12টা বেজে গেল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে 12 তারিখে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু ঘটনা, যার পরে আমার জাস্ট মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এরকমই কিছু ঘটনা আজকে বললাম আজকে আপনাকে, কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন iatradiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানে থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হাম তুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি আজকের মতোই, এবং অবশ্যই আজকে কথা থাকছে, আড্ডা থাকছে, কিছু সিনেমার কথা থাকছে, কিছু মন খারাপের কথা থাকছে, কিছু একলা দিনের কথা থাকছে, একাকিত্বের কথা থাকছে, এবং অবশ্যই তার সাথে সাথে মন খারাপ করলে চলবে না, মন ভালো করার বেশ কিছু গানও থাকছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র।

0: দেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com এ আজকে আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে আমাদের একলা দিনের একলা থাকার কিছু কথা। আমরা যারা সবার মধ্যে থাকি অনেক সময় ভিড়ের মধ্যে থেকেও একলা হয়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমি কঠিন ভাষায় ডিপ্রেশন বা খুব মুড অফ মানসিকভাবে অবসাদে ভুগছি সেরকম না, আমরা খুশি, আমরা প্রাণোচ্ছল, আমরা খুব কথা বলছি, আমরা এক্সট্রোভার্ট আবার কখনো ইন্ট্রোভার্ট, আমরা শাই আবার কখনো আমরা অনেক জোরে জোরে মানুষের সাথে নিজেকে মিলিয়ে ফেলছি বা আপন করে নিচ্ছি। কিন্তু সেই সব কিছুর পরেও যখন আমরা বাড়ি ফিরছি তখন কিন্তু আমাদের এই একলা দুনিয়াটা বা বলা যেতে পারে পুরো দুনিয়ায় একলা হয়ে যাওয়ার যে একটা একাকিত্ব সেটা ভীষণভাবে ক্রাশ করে। আজকে সেটা নিয়ে কিছু কথা অবশ্যই বলবো এবং তার সাথে সাথে আরও অনেক কিছু বলার আছে, আড্ডায় থাকতে হবে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি ময়ূরাক্ষী সিনেমাটা দেখেছেন? অতনু ঘোষের পরিচালিত ময়ূরাক্ষী সিনেমা, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন। এই যে দুই মানে এই যে দুই অভিনেতার নাম বললাম, বাঘা বাঘা অভিনেতা, এবং তাদের পরিচয় বা সম্পর্কের রসায়নটা ময়ূরাক্ষী ছবিতে বাবা এবং ছেলে। একজন ভুলে যান এবং তিনি হচ্ছে ডিমেনশিয়ায় আক্রান্ত, সেরকম একটা মানুষ, সেরকম একটা বৃদ্ধ মানুষের সাথে একটা ছেলের সম্পর্ক। বয়স হয়ে গেছে, বাবা ছেলে আছে, এবং বাবা ছেলের সম্পর্কেও কোথাও গিয়ে যে একটা একাকিত্ব বা একটা মানুষ আছে কিন্তু সবটাই ভুলে যাওয়া, একটা অন্য জগতের মধ্যে সে বিরাজ করছে এবং তার সাথে একটা সম্পর্ক আবার নতুন করে গড়া, তার মধ্যে অনেকটা ফাঁকা জায়গা আছে, অনেকটা একলা থাকার কষ্ট আছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আচ্ছা, আমরা একটু ভারী ভারী কথা বলে ফেলছি না? আচ্ছা, যদি আমি বলি যে কখনো ঘুরতে গিয়ে অনেক ভালো ভালো বন্ধুরা থাকা সত্ত্বেও একা হয়েছেন, আচ্ছা কখনো আমরা একা হয়ে যাই বলুন তো? যখন আমরা নিজের মনের কথাগুলো নিজের খুব কাছের বন্ধুদেরকেও শেয়ার করতে পারি না, আবার কখন শেয়ার করতে পারি না, তার কারণ যখন ওই মানুষগুলো আমাদের বুঝতেই চায় না, হয়তো সেখানে জাজমেন্টাল হয়ে বসে, তখনই কিন্তু আমরা শেয়ার করতে পারি না। আসলে আমরা তখনই তো তাকে মনের কথাটা বলতে পারি যদি সে খুব ভালো করে শোনে, আমার কথাটা শুনে জাস্ট উপলব্ধি করুক, আমাকে কোনো কিছু পরামর্শ দেওয়ার দরকার নেই, এরকম কখনো মনে হয় তো? ঠিক সেই মুহূর্তটাকেই আমরা একলা বলি। আবার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অফিস, নিজের কাজ, নিজের ব্যস্ততার মধ্যে আমরা গুলিয়ে যাই, কিন্তু ওইটুকুনি যে একলা মোমেন্ট, সেই মোমেন্টটাকে আমরা কি বলবো, সেই মোমেন্টটাকে আমার মনে হয় অনেকটা ভারী লাগে। ঠিক সেইরকমই একলা থাকার গল্পগুলো নিয়ে বারবার সিনেমা করছেন অতনু ঘোষ, সেই প্রসঙ্গে ফিরব। কিন্তু

বাংলা নিয়ে ডট কমে আমি রুবিনা আছি এবং একলা মানুষের নিয়ে কথা বলছি এবং একাকিত্বের যে সময়টা সেই সময়টা আমার মনে হয় না বেশি এনজয় করা উচিত, কারণ মানুষ একাকিত্বে থাকতে থাকতে একাকিত্বটাকে এনজয় করতে করতে কখন যে একটা দুনিয়া থেকে আইসোলেট করে ফেলে নিজেকে সেটা বুঝতেই পারে না। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে একলা মানুষের কিছু না বলা কথাগুলো, সেই কথাগুলো অতনু ঘোষ অনেকগুলো সিনেমার মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে, যেমন ময়ূরাক্ষী যেটা বলছিলাম এবং শেষ পাতা যেখানে গার্গী রয় চৌধুরী রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জির অসাধারণ অভিনয় রয়েছে এবং তাদের যে সম্পর্কের কেমিস্ট্রিটা, যেখানে গার্গী রয় চৌধুরী চরিত্রের মধ্যে থেকে একটা নির্জনতা বা একাকিত্বটাকে উপলব্ধি করছে এবং সেটা সৃষ্টি করছে, দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, সেটা আমার মনে হয় অতনু ঘোষের সিনেমাগুলোতেই রয়েছে। এবং অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে আজকে তার জন্মদিন, তাই জন্য রেডিও বাংলা নিউজের তরফ থেকে রইল সেই পরিচালক অতনু ঘোষের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা নেবেন আপনি। আর অবশ্যই দর্শকদের ঠিক এইরকমই সুন্দর সুন্দর বাংলা সিনেমা উপহার দেবেন, আমরা অপেক্ষায় রয়েছি, ভালো থাকবেন। আজকেই শেষ করছি, আজকের আড্ডাটা এখানেই এবং অবশ্যই কথা হবে আপনার সঙ্গে আবার।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা স্পেশালি সিনেমা নিয়ে। হ্যাঁ, মানে এই সময়ে সিনেমায় কোনটা বেশ আমাদেরকে মন টানবে এবং আমরা হলে গিয়ে বেশ জমিয়ে একটু রাজত্ব করতে পারবো, সেই ব্যাপারগুলোকে একটু কোথাও না কোথাও মনে করিয়ে দেওয়া, আর সেই নিয়েই আজকের এই গান মুসাফিরের এক ঘন্টার আড্ডা। তো প্রথমে শাশ্বতর কথা বলবো। শাশ্বত চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় অভিনেতা। এই শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন একটা চমক আছে। কল্কি রেস্ট কাটতে না কাটতেই কিন্তু জোড়া কাজের ইঙ্গিতও মিলে গেছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। আগামী দিনে থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। রহস্যমোড়া এই ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে থাকবেন শাশ্বত, আর সেখানে একটি খুনের তদন্ত করবেন তিনি। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম পোস্টার, তবে এখনই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়। এবং অপরদিকে সাইদ আহমেদ সৌকি পরিচালিত বাংলাদেশের একটি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। গুলমোহর নামের ওই ওয়েব সিরিজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন। ইতিমধ্যেই শুটিং পর্ব কিন্তু শেষ করে কলকাতায় ফিরেছেন অভিনেতা। তাই আমরা কিন্তু অপেক্ষায় থাকবো শাশ্বত চট্টোপাধ্যায় নতুন কাজ দেখার। তাই মাথায় রাখবেন এই বছরের শেষের দিকেই হয়তো এরকম কিছু একটা ভালো খবর আমরা আশা করতে পারবো। তো শুরু করলাম আজকের এই স্পেশাল একটা সিনেমা এবং নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় সিনেমার কথা নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আড্ডা জমে উঠবে এবং আরও কিছু সিনেমার কথা বলবো। এখন ইয়েস গান।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা সিনেমা এবং নিয়ে। তো আমরা যেমন নতুন ছবি কি আসছে সেটা সম্পর্কে জানবো, আর তার পাশাপাশি আরেকটা জিনিসও বলবো, এই যে এই সময়ে দাঁড়িয়ে কিছু কিছু অসাধারণ ছবি কিন্তু আমাদের মুগ্ধ করে দিয়েছে, যেমন মানিক বাবুর মেঘ, অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ পরিচালনার ছবিটি মানিকবাবুর মেঘ অবশ্যই দেখতে ভুলবেন না, যেখানে চন্দন সেন, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, অরুণ গুহ ঠাকুরতার কথা বার বার উঠে আসছে। আসলে দৈনন্দিনের আড়ালে এক স্বপ্নময়তার গল্প। মানিকবাবু মানে চন্দনবাবু নিত্যদিনের কাজে, কর্তব্যে এবং মননে এতটাই বন্দী যে সেই খাঁচা থেকে তাকে বের করলে তিনি হয়ে পড়েন ভীত। তাই তো পিতার মৃত্যুর পর একাতিত্ব কাটাতে এক মেঘের সঙ্গে সখ্য পাতিয়ে ফেলেন তিনি। সেই মেঘ রাগ করে, প্রেমিকা রূপে ভালোবাসে, আবার বাবার মতো পদ দেখায় এবং মাঝে মাঝে ভয়ও দেখায়। সত্যি কথা বলতে কি, অভিনন্দন গোটা ছবি জুড়ে যে নৈঃশব্দ বুনেছেন তা ইদানিংকালের বাংলা সিনেমায় কিন্তু খুব একটা দেখা যায় না, আর এই নৈঃশব্দই কিন্তু হয়ে উঠেছে বাংময়। তাই অবশ্যই মানিকবাবুর মেঘকে ভালোবেসে ফেলা অনেক সময় হ্যামলেটের কথা মনে পড়বে আপনার, তার পাগলামির ছাপ যেন মানিকবাবুর চোখে। মেঘকে বিভিন্নভাবে দেখার শুধু পার্থক্য একটাই, মানিকবাবুর মধ্যে কোনো অনুতাপ নেই, আছে একাতিত্বের যন্ত্রণা। অবশ্যই এই সিনেমাটা যারা এখনও দেখেননি, বাংলা সিনেমার দর্শক হয়ে আপনিও মনে রাখবেন একটা সেরা ছবির কথা, মানিকবাবুর মেঘ দেখে আসুন হলে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আরেকটা সিনেমার কথা নিয়ে। এখন গান।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। শুনছেন গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। তো বাংলার কথা যখন বললাম তখন একটু ইংরেজি সিনেমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সিদ্ধান্ত বদল কীভাবে? ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট টোয়াইলাইট সিরিজের পর বলেছিলেন তিনি তার ভ্যাম্পায়ারদের নিয়ে তৈরি কোনো ছবিতে অভিনয় করবেন না, কিন্তু পানোস কসমাটোস পরিচালিত আগামী ছবি ফ্লেশ অফ দ্য গডস এ অভিনয় করছেন ক্রিশ্চিয়ান। এটি একটি ভ্যাম্পায়ার থ্রিলার, বিপরীতে অভিনয় করছেন অস্কার আইজ্যাক। ছবি কল্পের সার লস অ্যাঞ্জেলেসের এক দম্পতি রাউল আইজ্যাক এবং অ্যালেক্স মানে স্টুয়ার্ট রাতের শহরকে উপভোগ করতে করতে রহস্যময় কিছু ঘটনায় জড়িয়ে পড়ে। একটি বিষয়ে দর্শক নিঃসন্দেহ ক্রিশ্চিয়ান এবং অস্কারের জুটিটা একবার অন্যরকম হবে, তাই অবশ্যই অস্কার আইজ্যাক ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট এই ব্যাপারগুলোকে মাথায় রেখে, মানে এই দুই দক্ষ অভিনেতা অভিনেত্রীকে মাথায় রেখে অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না ফ্লেশ অফ দ্য গডস, খুব তাড়াতাড়ি আসবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের স্পেশাল একটা সিনেমা এবং কে সঙ্গে দিয়ে, কিন্তু এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। তো এইবার হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ হবে, কারণ সিনেমা এবং ওটিটি, হ্যাঁ মানে ওটিটির ব্যাপারটা এবার একটু ভাবতে হচ্ছে, কারণ একটা কমেডি ছবি, দুই নারীর কমেডি। কঙ্কনা সেনশর্মা যে কমেডিতে সিদ্ধ হস্ত তার প্রমাণ লাইফ ইন অ্যান্ড মেট্রো, অতিথি তুম কব যাওগে, কিলের সুপে তার অভিনয়। কিন্তু পরীক্ষা দিতে প্রস্তুত লাপ্তা লেডিসে জয়া অর্থাৎ প্রতিভা রানতা। তো বোঝা যাচ্ছে এবছর লাপ্তা লেডিসের পর ভালো কাজে প্রস্তাব পাচ্ছেন প্রতিভা। অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ, যিনি এর আগে ডক্টর জি এর মতো কমেডি পরিচালনা করেছিলেন, কঙ্কনা এবং প্রতিভাকে কেন্দ্র করে একটি কমেডি ছবি বানাতে চলেছেন ওটিটি মাধ্যমের। আর এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত কথাই গিয়েছে নেটফ্লিক্সের সঙ্গে। তো ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস, ডিজিটাল সহায়ক ধর্মাটিক এন্টারটেনমেন্ট। তো প্রি প্রোডাকশনের কাজ মিটিয়ে শুটিং কিন্তু শুরু হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, তাই অবশ্যই দেখতে হবে কিন্তু দুই অভিনেত্রীর লড়াই, কঙ্কনা সেনশর্মা এবং প্রতিভা রানতা। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। এখন ইয়েস গান। আমি

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবারও আজকের এই সিনেমা এবং এর আড্ডা নিয়ে। আমি সৌভিক, তো দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো? 4475039657 1 2 তে অবশ্যই জানাবেন আজকের এই শো আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যেভাবে SMS করছেন gm@radiobangla.net.com সেভাবেই অবশ্যই করবেন। তো যেতে যেতে একটু দক্ষিণী ছবির কথা বলে যাই। সারা আলী খান বা অনন্যা পাণ্ডেদের মতো বর্তমান প্রজন্মের তারকাদের চেয়ে অনেকটাই এগিয়ে কিন্তু জাহ্নবী কাপুর। নিশ্চয়ই নাম শুনেছেন এবং তার ছবিও দেখেছেন। তো যে কোনো ছবিতেই খুব সহজে সুযোগ পেয়ে যান তিনি। বলিউডের বেশ কয়েকটি ছবিতে পরপর অভিনয় করে রীতিমতো সেনসেশন হয়ে উঠেছেন তিনি। তো শুধু বলিউড নয়, দক্ষিণী ছবিতেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছেন জাহ্নবী। এবার নানির বিপরীতে তেলেগু দেখা যাবে তাকে। শুধু তাই নয়, এখন জুনিয়র NTR-এর সঙ্গে দেবারা ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া আগামী দিনে রাম চরণের সঙ্গেও একটি ছবিতে দেখা যাবে তাকে। তো নানির বিপরীতে অভিনীত এই ছবিটি জাহ্নবীর তৃতীয় দক্ষিণী ছবি হতে চলেছে। এবং শোনা যাচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একসময় নানির সঙ্গে সম্পর্ক ছিল জাহ্নবীর, তবে শ্রীদেবী কন্যার এতটা জনপ্রিয়তা সত্যিই অবাক করেছে কিন্তু বি টাউনকে। আজ এ পর্যন্তই আমাদের সময় একদম শেষ। আগামীকাল ঠিক এই সময় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পারছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +44 7503 9657 12। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বলে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সে কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু। সত্যি আমাদের জীবনের চারপাশে কত কিছু রয়েছে, কিন্তু যেগুলো আমাদের সেভাবে দেখা হয় না। হয়তো আমরা প্রতিদিন সেগুলো দেখি, কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আর এইভাবেই হয়তো আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা মিস করে যাই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা আমাদের এইরকমই চারপাশে ছড়িয়ে থাকা সব না দেখার গল্পই থাকবে। তবে তার আগে চলুন শুনে নি পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

বাউল গান শুনতে শুনতে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলা, আর সেই বাউল গানের সুরে ভাসতে ভাসতেই গ্রামের সেই ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে দুধারে সেই সবুজ জমি, আর সেখানে ফলে রয়েছে একেবারে সোনার ফসল, আর সেই সব দৃশ্য সত্যি মনকে মুহূর্তে ভালো করে দিতে পারে। কিন্তু এরকম অনেক দৃশ্যই আমাদের ঠিক দেখা হলো না। এরকমই আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে কত না দেখার গল্প, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে না দেখার কথা বলছি, সত্যি তো এরকম গ্রামের দৃশ্য যেখানে সোনার ফসলে একেবারে গাছগুলো ভরে আছে, আর সেই রকম ধানের জমি, আর নিজেকে যদি সেখানেই খুঁজে পাওয়া যায় কেমন মজা হয় বলুন তো। কিন্তু আমরা এইরকম অনেক দৃশ্যই হয়তো আমরা ছবিতে দেখেছি, কিংবা আমরা যখন ড্রয়িং পেপারে সেগুলো এঁকেছি তখন এইরকম কত গ্রামের দৃশ্য আমাদের সেই পেন্সিলের স্ট্রোকে ফুটে উঠেছে, কিন্তু সেভাবে হয়তো চাক্ষুষ আমাদের দেখা হলো না। আর এইরকমই না দেখার গল্প থাকবে আমাদের আজকের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় স্কুলে পড়ার সময় একেবারে পাশের বেঞ্চে বসা বন্ধু, সেই বন্ধু যার সাথে প্রতিদিন টিফিন শেয়ার করে খাওয়া, কিংবা ক্লাসের মাঝখানে গল্প করতে গিয়ে টিচারের কাছে বকুনি খেয়ে একসঙ্গে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ানো, আবার ছুটির পরে একটা আইসক্রিম দুজনে ভাগ করে খাওয়া, সেই বন্ধু যার সাথে সমস্ত ভালো লাগা মন্দ লাগাগুলোকে একসঙ্গে শেয়ার করা। হঠাৎই একদিন তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, কারণ তারা সেখান থেকে চলে গেল, তাই তাকে স্কুলও ছাড়তে হলো। তাই এত দিনের যে বন্ধুত্ব তার ইতি টানতে হলো। তখন মন খারাপ হলো ঠিকই, কিন্তু বুঝতে পারলাম না যে আর কখনো দেখা হবে না, কারণ মনে হলো যে বড় হলে নিশ্চয়ই আবার আমরা দেখা করব, আবার আমাদের কোথাও না কোথাও দেখা হবে। ওর সবচেয়ে প্রিয় পেনটা রয়ে গেল আমার কাছে, ভাবলাম যখন আবার বড় হয়ে দেখা হবে তখন ওকে সেই পেনটা আমি দেব, কিন্তু না, আর দেখা হলো না। এরকমই না দেখার গল্প হয়তো আমাদের সবার জীবনেই কিছু না কিছু আছে, আর সেই সব গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লার ট্রেনে যেতে যেতে আমরা অনেক স্টেশন দেখতে পাই, আর সেখানে এমন কিছু স্টেশন থাকে যেগুলোর নামগুলো ভীষণ আকর্ষণীয়। আর সেই জায়গাটা হয়তো সেখানে কিছু নদী বা মাঠ বা ছোট্ট ছোট্ট টিলার মতো কিছু পাহাড়, আর সেগুলো দেখে সত্যি মনে হয় যদি একটা সুযোগ পাওয়া যেত, একটি বার নেমে দেখা যেত যে কেমন লাগে সেই জায়গাটা, একটু এক্সপ্লোর করা যেত। কিন্তু সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না, কিন্তু ইচ্ছেটা থেকেই যায়। আর এইরকমই অনেক সময় হয়তো মনে হয় যে এখন আমাদের সুযোগ হলো না ঠিকই, কিন্তু পরে যদি কখনো আমরা সময় পাই তাহলে এই স্টেশনটার উপর দিয়ে যখন আবার যাব, তখন একটি বার টুক করে নেমে পড়ব, আর তারপর সেখানকার যে ছোট্ট ছোট্ট টিলার মতো পাহাড়গুলো সেখানে গিয়ে একটু বেশ বেরিয়ে বেরিয়ে দেখতে হবে কেমন লাগে। কিন্তু ওই যে ইচ্ছেটা থেকে গেল কিন্তু দেখা হলো না। আর সেই না দেখার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে না দেখার গল্প করছি, সেখানে হয়তো আপনার জীবনেও জড়িয়ে রয়েছে এইরকম নানা না দেখার গল্প। চলুন সেগুলো মনে করতে করতে আমরা বরং শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি না দেখার গল্প নিয়ে। আসলে আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের মুহূর্ত, যার মধ্যে হয়তো এমন কিছু আমাদের প্রতিদিনের জীবনে মুহূর্ত থাকে যেগুলোকে আমরা সেভাবে ঠিক আমরা বুঝতে পারি না, বা আমরা সেগুলোকে ঠিক এনজয় করতে পারি না। হয়তো আমরা সেগুলো দেখি কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আবার হয়তো আমাদের জীবনের এমন কোনো প্রিয় মানুষ যার সঙ্গে হয়তো আমাদের আর দেখাই হলো না। আবার এমন কোনো জায়গা যেখানে দেখতে যেতে আমাদের ভীষণ ইচ্ছে করছে কিন্তু ঠিকমতো সুযোগ হয়ে উঠছে না যে আমরা সেখানটাতে যাব। এইভাবেও কিন্তু আমাদের অনেক কিছু না দেখাই থেকে যায়। এই যে না দেখার গল্প আমরা আজকে করছি, সেখানে হয়তো আপনারও মনে পড়ে যাচ্ছে আপনার জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকমই কিছু না দেখার গল্প, আর সেটা চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময় চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Ah!

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

আত্মজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে সিদ্ধুম থ্রি বিএইচকে ফ্ল্যাট লো আজকাল হামতুম রেসির আর একটা র্যাট একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: बजलो कहारो बेना।
1: বলছিলাম কি, বারোটা বেজে গেল আগে। হ্যাঁ, বারোটা বেজে গেল। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করি। মানে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা এরকমও ঘটেছে যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বারোটা বেজে গেল। মানে এরকম ঘটনা যেরকম মজাদার সেরকম শিক্ষণীয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই বারো তারিখের দিনে, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে বারোটা বেজে গেল। তো এরকমই কিছু কথা থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রথমেই শুরু করা যাক প্রেমের ময়দান দিয়ে। গল্পটা হচ্ছে আমার এক বন্ধুর এবং তার এক্সের। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাকে বলছি যে 12টা বেজে গেল। এরকম কিছু ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এক বন্ধুর ঘটনা। কলেজ লাইফে তার একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল এবং পরবর্তীকালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো কলেজ পাশ করার বেশ কিছুদিন আমার সেই বন্ধু ওই বেকার অবস্থায় ছিল আর কি, চাকরি বাকরি জোটেনি। আলটিমেটলি বহু সাধ্য সাধনার পর একটি অফিসে সে চাকরি পায় এবং গেস হোয়াট, সেখানে যাওয়ার পরে দেখতে পেল যে তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার সেই এক্স। এবং বুঝতেই পাচ্ছেন যে গোটা ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল, এবং এক্ষেত্রে আমি নির্ভুল ছিলাম, মানে 12টা সত্যি বেজে গিয়েছিল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে এরকমই বেশ কিছু কথা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এক রাগুন বাবুর গল্প। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, আমার কিসের প্রতিধ্বনি, চৌকি চাপ কিচকে নেতা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

লাগুনবাবুর নাম শুনেছেন তো? লাগুনবাবু অর্থাৎ যিনি রেগে লাগুন, তাকে বলা হয় লাগুনবাবু। তো এক ভদ্রলোককে আমি চিনি, সে ভদ্রলোক বহুদিন আগে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন, সেই সময় যখন কিনা আপনার এই ল্যাপটপ কিংবা কম্পিউটার অফিসে আসেনি। সেই সময় যাবতীয় কাজকর্ম ওই লেজার বুকেই হতো, অর্থাৎ টুকে টুকে হতো। সেই সময় কিছু লুজ শিট তার টেবিলে পড়েছিল, আর তিনি যে জায়গাটায় বসেছিলেন তার উল্টো দিকে ছিল একটি টেবিল ফ্যান, ফলত যেটা হচ্ছিল পেপারগুলো উড়ে উড়ে যাচ্ছিল। আর সেই রাগুনবাবু রেগে আগুন হয়ে গিয়ে মাথা গরম করে সমস্ত পেপার ছিঁড়ে ফেলেন। এরকম দরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো তার চাকরিটা চলে যায়। তারপরে যে তাকে কি কষ্ট করতে হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। এই ব্যাপারটা দেখে দুটো ব্যাপার শিখেছিলাম। এক, এই সরিপুর মধ্যে এই রাগ যে রিপুটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, 12টা বেজে গেল। তো রেডিও বাংলানে ডটমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসলে এরকমই কিছু গল্প, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনার বাড়িতে আপনার পোষ্য সারমেয় আছে, অর্থাৎ আপনার পেট ডগি, তাহলে তাকে একটু সমঝে বুঝে শাসন করবেন, বুঝলেন? না হলে কিন্তু সিরিয়াসলি 12টা বেজে যেতেই পারে। তো রেও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেডা নামে ওরা বসে আছে আপনার মুখোমুখি। কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট এক কথাই মনে হয়েছে, 12টা বেজে গেল। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর যে জন্য আপনাকে বললাম যে বাড়িতে পোষ্য থাকলে একটু সমঝে শাসন করবেন। এই ঘটনাটাও আমার এক বন্ধুর, তার বাড়িতে একটি পোষা ল্যাব্রেডর আছে এবং একদিন সে তার ল্যাব্রেডারকে একটু বকাবকি করে আর কি। তার ঠিক কিছুক্ষণ পরে, অর্থাৎ রাত্রিবেলা, তার বাড়িতে চুরি হয়, মানে রীতিমতো গ্রিল কেটে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা, এবং পুরো ঘটনাটাই ঘটেছে সেই ল্যাব্রেডারের সামনে। এবং সে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখেছে, একটা ঘেউ পর্যন্ত করেনি, কারণ ওই যে ওকে বকা হয়েছিল, দুর্দান্ত প্রতিশোধ নিল। বলুন, কাজে বলছিলাম যে একটু সমঝে বুঝে পোষ্যকে বকবেন, না হলে সিরিয়াসলি 12টা বেজে যাবে, যেরকম ক্ষেত্রে 12টা বেজে গেল। তো রেডিও বাংলায় .com-এ এই বিষয় নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে না উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

মানুষকে সবসময় তার ওজন বুঝে চলতে হয়, না হলে কিন্তু 12টা বেজে যাওয়ার সম্ভাবনা অবধারিত থাকে। ওজন মানে সবসময় আমি বডি ওয়েটের কথা বলছি না, কিন্তু সে কি পারবে আর সে কি পারবে না এটা বুঝে চলা উচিত। যেমন ধরুন আমার এক বন্ধু, সে যখন প্রেমে পড়ে বা প্রেমের প্রস্তাব দেয়, তখন মেয়েটিকে বলেছিল যে সে খুব ভালো কবিতা লিখতে পারে, কিন্তু তার না আছে ছন্দজ্ঞান, না আছে তাল সম্পর্কে কোনো রকম আইডিয়া, তবুও সে বলে দিয়েছে আর কি। আর এদিকে ভ্যালেন্টাইন্স ডের দিনে আমার সেই বন্ধুর বান্ধবী আর কি, গার্লফ্রেন্ড, সে তাকে একটা অনুরোধ জানায়, সেটা হলো তাকে একটি কবিতা লিখে দিতে হবে। তারপর তারপরেই তো আসল কেস, তারপরেই বুঝতে পারলাম যে 12টা বেজে গেল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে 12 তারিখে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু ঘটনা, যার পরে আমার জাস্ট মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এরকমই কিছু ঘটনা আজকে বললাম আজকে আপনাকে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন @radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানে থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

इंस्टॉलमेंट शीत घूम थ्री बी एच के फ्लैट लव आजकल हम तुम रेसिरा डॉक्टर रैट একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান

radiobanglanet.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি আজকের মতোই, এবং অবশ্যই আজকে কথা থাকছে, আড্ডা থাকছে, কিছু সিনেমার কথা থাকছে, কিছু মন খারাপের কথা থাকছে, কিছু একলা দিনের কথা থাকছে, একাকিত্বের কথা থাকছে, এবং অবশ্যই তার সাথে সাথে মন খারাপ করলে চলবে না, মন ভালো করার বেশ কিছু গানও থাকছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com এ আজকে আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে আমাদের একলা দিনের একলা থাকার কিছু কথা। আমরা যারা সবার মধ্যে থাকি অনেক সময় ভিড়ের মধ্যে থেকেও একলা হয়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমি কঠিন ভাষায় ডিপ্রেশন বা খুব মুড অফ মানসিকভাবে অবসাদে ভুগছি সেরকম না, আমরা খুশি, আমরা প্রাণোচ্ছল, আমরা খুব কথা বলছি, আমরা এক্সট্রোভার্ট আবার কখনো ইন্ট্রোভার্ট, আমরা শাই আবার কখনো আমরা অনেক জোরে জোরে মানুষের সাথে নিজেকে মিলিয়ে ফেলছি বা আপন করে নিচ্ছি। কিন্তু সেই সব কিছুর পরেও যখন আমরা বাড়ি ফিরছি তখন কিন্তু আমাদের এই একলা দুনিয়াটা বা বলা যেতে পারে পুরো দুনিয়ায় একলা হয়ে যাওয়ার যে একটা একাকিত্ব সেটা ভীষণভাবে গ্রাস করে। আজকে সেটা নিয়ে কিছু কথা অবশ্যই বলবো এবং তার সাথে সাথে আরও অনেক কিছু বলার আছে, আড্ডায় থাকতে হবে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি ময়ূরাক্ষী সিনেমাটা দেখেছেন? অতনু ঘোষের পরিচালিত ময়ূরাক্ষী সিনেমা, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন। এই যে দুই মানে এই যে দুই অভিনেতার নাম বললাম, বাঘা বাঘা অভিনেতা, এবং তাদের পরিচয় বা সম্পর্কের রসায়নটা ময়ূরাক্ষী ছবিতে বাবা এবং ছেলে। একজন ভুলে যান এবং তিনি হচ্ছে ডিমেনশিয়ায় আক্রান্ত, সেরকম একটা মানুষ, সেরকম একটা বৃদ্ধ মানুষের সাথে একটা ছেলের সম্পর্ক। বয়স হয়ে গেছে, বাবা ছেলে আছে, এবং বাবা ছেলে সম্পর্কেও কোথাও গিয়ে যে একটা একাকিত্ব বা একটা মানুষ আছে কিন্তু সবটাই ভুলে যাওয়া, একটা অন্য জগতের মধ্যে সে বিরাজ করছে এবং তার সাথে একটা সম্পর্ক আবার নতুন করে গড়া, তার মধ্যে অনেকটা ফাঁকা জায়গা আছে, অনেকটা একলা থাকার কষ্ট আছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আচ্ছা, আমরা একটু ভারী ভারী কথা বলে ফেলছি না? আচ্ছা, যদি আমি বলি যে কখনো ঘুরতে গিয়ে অনেক ভালো ভালো বন্ধুরা থাকা সত্ত্বেও একা হয়েছেন, আচ্ছা কখনো আমরা একা হয়ে যাই বলুন তো? যখন আমরা নিজের মনের কথাগুলো নিজের খুব কাছের বন্ধুদেরকেও শেয়ার করতে পারি, আবার কখন শেয়ার করতে পারি না, তার কারণ যখন ওই মানুষগুলো আমাদের বুঝতেই চায় না, হয়তো সেখানে জাজমেন্টাল হয়ে বসে, তখনই কিন্তু আমরা শেয়ার করতে পারি।

আমরা কি বলবো, সেই মোমেন্টটাকে আমার মনে হয় অনেকটা ভারী লাগে। ঠিক সেই রকমই একলা থাকার গল্পগুলো নিয়ে বারবার সিনেমা করছেন অতনু ঘোষ। সেই প্রসঙ্গে ফিরব, কিন্তু

রেডিও বাংলানি .com-এ আমি রুবিনা আছি এবং একলা মানুষের নিয়ে কথা বলছি এবং একাকিত্বের যে সময়টা সেই সময়টা আমার মনে হয় না বেশি এনজয় করা উচিত, কারণ মানুষ একাকিত্বে থাকতে থাকতে একাকিত্বটাকে এনজয় করতে করতে কখন যে একটা দুনিয়া থেকে আইসোলেট করে ফেলে নিজেকে সেটা বুঝতেই পারে না। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে একলা মানুষের কিছু না বলা কথাগুলো, সেই কথাগুলো অতনু ঘোষ অনেকগুলো সিনেমার মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে, যেমন ময়ূরাক্ষী যেটা বলছিলাম এবং শেষ পাতা যেখানে গার্গি রয় চৌধুরী রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জির অসাধারণ অভিনয় রয়েছে এবং তাদের যে সম্পর্কের কেমিস্ট্রিটা, যেখানে গার্গি রয় চৌধুরী চরিত্রের মধ্যে থেকে একটা নির্জনতা বা একাকিত্বটাকে উপলব্ধি করছে এবং সেটা সৃষ্টি করছে, দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, সেটা আমার মনে হয় অতনু ঘোষের সিনেমাগুলোতেই রয়েছে। এবং অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে আজকে তার জন্মদিন, তাই জন্য রেডিও বাংলানিটার তরফ থেকে রইল সেই পরিচালক অর্থাৎ অতনু ঘোষের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা নেবেন আপনি। আর অবশ্যই দর্শকদের ঠিক এই রকমই সুন্দর সুন্দর বাংলা সিনেমা উপহার দেবেন, আমরা অপেক্ষায় রয়েছি, ভালো থাকবেন। আজকেই শেষ করছি আজকের আড্ডাটা এখানেই এবং অবশ্যই কথা হবে আপনার সঙ্গে আবার।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের একটা স্পেশালি সিনেমা নিয়ে, হ্যাঁ মানে এই সময় সিনেমায় কোনটা বেশ আমাদেরকে মন টানবে এবং আমরা হলে গিয়ে বেশ জমিয়ে একটু রাজত্ব করতে পারবো, সেই ব্যাপারগুলোকে একটু কোথাও না কোথাও মনে করিয়ে দেওয়া, আর সেই নিয়েই আজকের এই গান মুসাফিরের এক ঘন্টার আড্ডা। তো প্রথমে শাশ্বতর কথা বলবো। শাশ্বত চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় অভিনেতা। এই শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন একটা চমক আছে, কল্কি রেস্ট কাটতে না কাটতেই কিন্তু জোড়া কাজের ইঙ্গিতও মিলে গেছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। আগামী দিনে থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। রহস্যমোনা এই ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে থাকবেন শাশ্বত, আর সেখানে একটি খুনের তদন্ত করবেন তিনি। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম পোস্টার, তবে এখনই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়। এবং অপরদিকে সাইদ আহমেদ সৌকি পরিচালিত বাংলাদেশের একটি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। গুলমোহন নামের ওই ওয়েব সিরিজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন। ইতিমধ্যেই শুটিং পর্ব কিন্তু শেষ করে কলকাতায় ফিরেছেন অভিনেতা, তাই আমরা কিন্তু অপেক্ষায় থাকবো শাশ্বত চট্টোপাধ্যায় নতুন কাজ দেখার। তাই মাথায় রাখবেন এই বছরের শেষের দিকেই হয়তো এরকম কিছু একটা ভালো খবর আমরা আশা করতে পারবো। তো শুরু করলাম আজকের এই স্পেশাল একটা সিনেমা এবং নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় সিনেমার কথা নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি, আবারও আড্ডা জমে উঠবে এবং আরও কিছু সিনেমার কথা বলবো। এখন ইয়েস গান

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা সিনেমা এবং নিয়ে। তো আমরা যেমন নতুন ছবি কি আসছে সেটা সম্পর্কে জানবো, আর তার পাশাপাশি আরেকটা জিনিসও বলবো, এই যে এই সময়ে দাঁড়িয়ে কিছু কিছু অসাধারণ ছবি কিন্তু আমাদের মুগ্ধ করে দিয়েছে, যেমন মানিক বাবুর মেঘ, অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ পরিচালনার ছবিটি মানিকবাবুর মেঘ, অবশ্যই দেখতে ভুলবেন না, যেখানে চন্দন সেন, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, অরুণ গুহ ঠাকুরতার কথা বার বার উঠে আসছে। আসলে দৈনন্দিনের আড়ালে এক স্বপ্নময়তার গল্প। মানিকবাবু মানে চন্দনবাবু নিত্যদিনের কাজে, কর্তব্যে এবং মননে এতটাই বন্দী যে সেই খাঁচা থেকে তাকে বের করলে তিনি হয়ে পড়েন ভীত। তাই তো পিতার মৃত্যুর পর একাতিত্ব কাটাতে এক মেঘের সঙ্গে সখ্য পাতিয়ে ফেলেন তিনি। সেই মেঘ রাগ করে, প্রেমিকা রূপে ভালোবাসে, আবার বাবার মতো পদ দেখায় এবং মাঝে মাঝে ভয়ও দেখায়। সত্যি কথা বলতে কি, অভিনন্দন গোটা ছবি জুড়ে যে নৈশব্দ বুনেছেন তা ইদানিংকালের বাংলা সিনেমায় কিন্তু খুব একটা দেখা যায় না, আর এই নৈশব্দই কিন্তু হয়ে উঠেছে বাংময়। তাই অবশ্যই মানিকবাবুর মেঘকে ভালোবেসে ফেলা অনেক সময় হ্যামলেটের কথা মনে পড়বে আপনার, তার পাগলামির ছাপ যেন মানিকবাবুর চোখে। মেঘকে বিভিন্নভাবে দেখার শুধু পার্থক্য একটাই, মানিকবাবুর মধ্যে কোনো অনুতাপ নেই, আছে একাতিত্বের যন্ত্রণা। অবশ্যই এই সিনেমাটা যারা এখনও দেখেননি, বাংলা সিনেমার দর্শক হয়ে আপনিও মনে রাখবেন একটা সেরা ছবির কথা, মানিকবাবুর মেঘ দেখে আসুন হলে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আরেকটা সিনেমার কথা নিয়ে। এখন গান।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। শুনছেন গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। তো বাংলার কথা যখন বললাম তখন একটু ইংরেজি সিনেমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সিদ্ধান্ত বদল কীভাবে? ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট টোয়াইলাইট সিরিজের পর বলেছিলেন তিনি তার ভ্যাম্পায়ারদের নিয়ে তৈরি কোনো ছবিতে অভিনয় করবেন না, কিন্তু পানোস কসমাটোস পরিচালিত আগামী ছবি ফ্লেশ অফ দ্য গডস এ অভিনয় করছেন ক্রিশ্চিয়ান। এটি একটি ভ্যাম্পায়ার থ্রিলার, বিপরীতে অভিনয় করছেন অস্কার আইস্যাক। ছবি কল্পের সার লস অ্যাঞ্জেলেসের এক দম্পতি রাউল আইস্যাক এবং অ্যালেক্স মানে স্টুয়ার্ট রাতের শহরকে উপভোগ করতে করতে রহস্যময় কিছু ঘটনায় জড়িয়ে পড়ে। একটি বিষয়ে দর্শক নিঃসন্দেহ ক্রিশ্চিয়ান এবং অস্কারের জুটিটা একবার অন্যরকম হবে, তাই অবশ্যই অস্কার আইস্যাক ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট এই ব্যাপারগুলোকে মাথায় রেখে, মানে এই দুই দক্ষ অভিনেতা অভিনেত্রীকে মাথায় রেখে অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না ফ্লেশ অফ দ্য গডস, খুব তাড়াতাড়ি আসবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের স্পেশাল একটা সিনেমা এবং কে সঙ্গে দিয়ে, কিন্তু এখন ইয়েস গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। তো এইবার হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ হবে, কারণ সিনেমা এবং ওটিটি, হ্যাঁ মানে ওটিটির ব্যাপারটা এবার একটু ভাবতে হচ্ছে, কারণ একটা কমেডি ছবি, দুই নারীর কমেডি, কঙ্কনা সেনশর্মা যে কমেডিতে সিদ্ধ হস্ত তার প্রমাণ লাইফ ইন অ্যান্ড মেট্রো, অতিথি তুম কব জাওগে, কিলের সুপে তার অভিনয়। কিন্তু পরীক্ষা দিতে প্রস্তুত লাপতা লেডিসে জয়া অর্থাৎ প্রতিভা রান্তা। তো বোঝা যাচ্ছে এবছর লাপতা লেডিসের পর ভালো কাজে প্রস্তাব পাচ্ছেন প্রতিভা। অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ, যিনি এর আগে ডক্টর জি এর মতো কমেডি পরিচালনা করেছিলেন, কঙ্কনা এবং প্রতিভাকে কেন্দ্র করে একটি কমেডি ছবি বানাতে চলেছেন ওটিটি মাধ্যমের। আর এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত কথাই গিয়েছে নেটফ্লিক্সের সঙ্গে। তো ছবিটি পরিচালনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস, ডিজিটাল সহায়ক ধর্মাটিক এন্টারটেনমেন্ট। তো প্রি প্রোডাকশনের কাজ মিটিয়ে শুটিং কিন্তু শুরু হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, তাই অবশ্যই দেখতে হবে কিন্তু দুই অভিনেত্রীর লড়াই, কঙ্কনা সেনশর্মা এবং প্রতিভা রান্তা। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। এখন ইয়েস গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবারও আজকের এই সিনেমা এবং এই নাটটা নিয়ে। আমি সৌভিক, তো দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো? 4475039657712 অবশ্যই জানাবেন আজকের এই শো আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যেভাবে SMS করছেন gm@radiobanglanet.com সেভাবেই অবশ্যই করবেন। তো যেতে যেতে একটু দক্ষিণী ছবির কথা বলে যাই। সারা আলী খান বা অনন্যা পাণ্ডেদের মতো বর্তমান প্রজন্মের তারকাদের চেয়ে অনেকটাই এগিয়ে কিন্তু জাহ্নবী কাপুর। নিশ্চয়ই নাম শুনেছেন এবং তার ছবিও দেখেছেন। তো যে কোনো ছবিতেই খুব সহজে সুযোগ পেয়ে যান তিনি। বলিউডের বেশ কয়েকটি ছবিতে পরপর অভিনয় করে রীতিমতো সেনসেশন হয়ে উঠেছেন তিনি। তো শুধু বলিউড নয়, দক্ষিণী ছবিতেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছেন জাহ্নবী। এবার নানির বিপরীতে তেলেগু দেখা যাবে তাকে। শুধু তাই নয়, এখন জুনিয়র NTR-এর সঙ্গে দেবারা ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া আগামী দিনে রাম চরণের সঙ্গেও একটি ছবিতে দেখা যাবে তাকে। তো নানির বিপরীতে অভিনীত এই ছবিটি জাহ্নবীর তৃতীয় দক্ষিণী ছবি হতে চলেছে। এবং শোনা যাচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একসময় নানির সঙ্গে সম্পর্ক ছিল জাহ্নবীর। তবে শ্রীদেবী কন্যার এতটা জনপ্রিয়তা সত্যিই অবাক করেছে কিন্তু বি টাউনকে। আজ এ পর্যন্তই, আমাদের সময় একদম শেষ। আগামীকাল ঠিক এই সময় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু। সত্যি আমাদের জীবনের চারপাশে কত কিছু রয়েছে, কিন্তু যেগুলো আমাদের সেভাবে দেখা হয় না। হয়তো আমরা প্রতিদিন সেগুলো দেখি, কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আর এইভাবেই হয়তো আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা মিস করে যাই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা আমাদের এইরকমই চারপাশে ছড়িয়ে থাকা সব না দেখার গল্পই থাকবে। তবে তার আগে চলুন শুনে নিই পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাউল গান শুনতে শুনতে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলা, আর সেই বাউল গানের সুরে ভাসতে ভাসতেই গ্রামের সেই ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে দুধারে সেই সবুজ জমি, আর সেখানে ফলে রয়েছে একেবারে সোনার ফসল, আর সেই সব দৃশ্য সত্যি মনকে মুহূর্তে ভালো করে দিতে পারে। কিন্তু এরকম অনেক দৃশ্যই আমাদের ঠিক দেখা হলো না। এরকমই আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে কত না দেখার গল্প, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে না দেখার কথা বলছি, সত্যি তো এইরকম গ্রামের দৃশ্য যেখানে সোনার ফসলে একেবারে গাছগুলো ভরে আছে, আর সেই রকম ধানের জমি, আর নিজেকে যদি সেখানেই খুঁজে পাওয়া যায় কেমন মজা হয় বলুন তো। কিন্তু আমরা এইরকম অনেক দৃশ্যই হয়তো আমরা ছবিতে দেখেছি, কিংবা আমরা যখন ড্রয়িং পেপারে সেগুলো এঁকেছি তখন এইরকম কত গ্রামের দৃশ্য আমাদের সেই পেন্সিলের স্ট্রোকে ফুটে উঠেছে, কিন্তু সেভাবে হয়তো চাক্ষুষ আমাদের দেখা হলো না। আর এইরকমই না দেখার গল্প থাকবে আমাদের আজকের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছোট্টবেলায় স্কুলে পড়ার সময় একেবারে পাশের বেঞ্চে বসা বন্ধু, সেই বন্ধু যার সাথে প্রতিদিন টিফিন শেয়ার করে খাওয়া, কিংবা ক্লাসের মাঝখানে গল্প করতে গিয়ে টিচারের কাছে বকুনি খেয়ে একসঙ্গে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ানো, আবার ছুটির পরে একটা আইসক্রিম দুজনে ভাগ করে খাওয়া, সেই বন্ধু যার সাথে সমস্ত ভালো লাগা মন্দ লাগাগুলোকে একসঙ্গে শেয়ার করা। হঠাৎই একদিন তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, কারণ তারা সেখান থেকে চলে গেল, তাই তাকে স্কুলও ছাড়তে হলো। তাই এত দিনের যে বন্ধুত্ব তার ইতি টানতে হলো। তখন মন খারাপ হলো ঠিকই, কিন্তু বুঝতে পারলাম না যে আর কখনো দেখা হবে না, কারণ মনে হলো যে বড় হলে নিশ্চয়ই আবার আমরা দেখা করব, আবার আমাদের কোথাও না কোথাও দেখা হবে। ওর সবচেয়ে প্রিয় পেনটা রয়ে গেল আমার কাছে, ভাবলাম যখন আবার বড় হয়ে দেখা হবে তখন ওকে সেই পেনটা আমি দেব। কিন্তু না, আর দেখা হলো না। এরকমই না দেখার গল্প হয়তো আমাদের সবার জীবনেই কিছু না কিছু আছে, আর সেই সব গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেনে যেতে যেতে আমরা অনেক স্টেশন দেখতে পাই, আর সেখানে এমন কিছু স্টেশন থাকে যেগুলোর নামগুলো ভীষণ আকর্ষণীয়। আর সেই জায়গাটা হয়তো সেখানে কিছু নদী বা মাঠ বা ছোট্ট ছোট্ট টিলার মতো কিছু পাহাড়, আর সেগুলো দেখে সত্যি মনে হয় যদি একটা সুযোগ পাওয়া যেত, একটি বার নেমে দেখা যেত যে কেমন লাগে সেই জায়গাটা, একটু এক্সপ্লোর করা যেত। কিন্তু সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না, কিন্তু ইচ্ছেটা থেকেই যায়। আর এইরকমই অনেক সময় হয়তো মনে হয় যে এখন আমাদের সুযোগ হলো না ঠিকই, কিন্তু পরে যদি কখনো আমরা সময় পাই তাহলে এই স্টেশনটার উপর দিয়ে যখন আবার যাব, তখন একটি বার টুক করে নেমে পড়ব, আর তারপর সেখানকার যে ছোট্ট ছোট্ট টিলার মতো পাহাড়গুলো সেখানে গিয়ে একটু বেশ বেরিয়ে বেরিয়ে দেখতে হবে কেমন লাগে। কিন্তু ওই যে ইচ্ছেটা থেকে গেল কিন্তু দেখা হলো না। আর সেই না দেখার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে না দেখার গল্প করছি, সেখানে হয়তো আপনার জীবনেও জড়িয়ে রয়েছে এইরকম নানা না দেখার গল্প। চলুন সেগুলো মনে করতে করতে আমরা বরং শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি না দেখার গল্প নিয়ে। আসলে আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের মুহূর্ত, যার মধ্যে হয়তো এমন কিছু আমাদের প্রতিদিনের জীবনে মুহূর্ত থাকে যেগুলোকে আমরা সেভাবে ঠিক আমরা বুঝতে পারি না, বা আমরা সেগুলোকে ঠিক এনজয় করতে পারি না। হয়তো আমরা সেগুলো দেখি কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আবার হয়তো আমাদের জীবনের এমন কোনো প্রিয় মানুষ যার সঙ্গে হয়তো আমাদের আর দেখাই হলো না। আবার এমন কোনো জায়গা যেখানে দেখতে যেতে আমাদের ভীষণ ইচ্ছে করছে কিন্তু ঠিকমতো সুযোগ হয়ে উঠছে না যে আমরা সেখানটাতে যাব। এইভাবেও কিন্তু আমাদের অনেক কিছু না দেখাই থেকে যায়। এই যে না দেখার গল্প আমরা আজকে করছি, সেখানে হয়তো আপনারও মনে পড়ে যাচ্ছে আপনার জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকমই কিছু না দেখার গল্প, আর সেটা চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: স্বজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
7: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
6: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
8: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

इंस्टॉलमेंट शीत घूम थ्री बी एच के फ्लैट लव आजकल हम तुम रेसिदार एक्टर रैट একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কো আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান

0: দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসে তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Fagilo caro
1: বেনা। বলছিলাম কি, বারোটা বেজে গেল। আগে হ্যাঁ, বারোটা বেজে গেল। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করি। মানে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা এরকমও ঘটেছে যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বারোটা বেজে গেল। মানে এরকম ঘটনা যেরকম মজাদার সেরকমই শিক্ষণীয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই বারো তারিখের দিনে, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে বারোটা বেজে গেল। তো এরকমই কিছু কথা থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: থেকে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রথমেই শুরু করা যাক প্রেমের ময়দান দিয়ে। গল্পটা হচ্ছে আমার এক বন্ধুর এবং তার এক্সের। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছেন, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাকে বলছি যে 12টা বেজে গেল। এরকম কিছু ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এক বন্ধুর ঘটনা। কলেজ লাইফে তার একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল এবং পরবর্তীকালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো কলেজ পাশ করার বেশ কিছুদিন আমার সেই বন্ধু ওই বেকার অবস্থায় ছিল আর কি, চাকরি বাকরি জোটেনি। আলটিমেটলি বহু সাধ্য সাধনার পর একটি অফিসে সে চাকরি পায় এবং গেস হোয়াট, সেখানে যাওয়ার পরে দেখতে পেল যে তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার সেই এক্স। এবং বুঝতেই পাচ্ছেন যে গোটা ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে 12টা বেজে গেল, এবং এক্ষেত্রে আমি নির্ভুল ছিলাম, মানে 12টা সত্যি বেজে গিয়েছিল। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে নানা আড্ডার আসরে এরকমই বেশ কিছু কথা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এক রাগুন বাবুর গল্প। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, আমার কিসের প্রতিধ্বনি, চাউকি চাউকি কেন্দ্র

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

রাগুন বাবুর নাম শুনেছেন তো? রাগুন বাবু অর্থাৎ যিনি রেগেই আগুন, তাকে বলা হয় রাগুন বাবু। তো এক ভদ্রলোককে আমি চিনি, সে ভদ্রলোক বহুদিন আগে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন, সেই সময় যখন কিনা আপনার এই ল্যাপটপ কিংবা কম্পিউটার অফিসে আসেনি। সেই সময় যাবতীয় কাজকর্ম ওই লেজার বুকেই হতো, অর্থাৎ টুকে টুকে হতো। সেই সময় কিছু লুজ শিট তার টেবিলে পড়েছিল, আর তিনি যে জায়গাটায় বসেছিলেন তার উল্টো দিকে ছিল একটি টেবিল ফ্যান, ফলত যেটা হচ্ছিল পেপারগুলো উড়ে উড়ে যাচ্ছিল। আর সেই রাগুন বাবু রেগে আগুন হয়ে গিয়ে মাথা গরম করে সমস্ত পেপার ছিঁড়ে ফেলেন। এরকম দরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো তার চাকরিটা চলে যায়। তারপরে যে তাকে কি কষ্ট করতে হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। এই ব্যাপারটা দেখে দুটো ব্যাপার শিখেছিলাম, এক এই সরিপুর মধ্যে, তারপরে যে তাকে কি কষ্ট করতে হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। এই ব্যাপারটা দেখে দুটো ব্যাপার শিখেছিলাম, এক

0: experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনার বাড়িতে আপনার পোষ্য সারমেয় আছে, অর্থাৎ আপনার পেট ডগি, তাহলে তাকে একটু সমঝে বুঝে শাসন করবেন, বুঝলেন? না হলে কিন্তু সিরিয়াসলি 12টা বেজে যেতেই পারে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট এক কথাই মনে হয়েছে, 12টা বেজে গেল। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর যে জন্য আপনাকে বললাম যে বাড়িতে পোষ্য থাকলে একটু সমঝে শাসন করবেন। এই ঘটনাটাও আমার এক বন্ধুর, তার বাড়িতে একটি পোষা ল্যাব্রেডর আছে এবং একদিন সে তার ল্যাব্রেডরকে একটু বকাবকি করে আর কি। তার ঠিক কিছুক্ষণ পরে, অর্থাৎ রাত্রিবেলা, তার বাড়িতে চুরি হয়, মানে রীতিমতো গ্রিল কেটে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা, এবং পুরো ঘটনাটাই ঘটেছে সেই ল্যাব্রেডরের সামনে। এবং সে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখেছে, একটা ঘেউ পর্যন্ত করেনি, কারণ ওই যে ওকে বকা হয়েছিল, দুর্দান্ত প্রতিশোধ নিল। বলুন, কাজে বলছিলাম যে একটু সমঝে বুঝে পোষ্যকে বকবেন, না হলে সিরিয়াসলি 12টা বেজে যাবে, যেরকম ক্ষেত্রে 12টা বেজে গেল। রেডিও বাংলা ডট কমে এই বিষয় নিয়ে আমাদের আজকে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে না উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মানুষকে সবসময় তার ওজন বুঝে চলতে হয়, না হলে কিন্তু 12টা বেজে যাওয়ার সম্ভাবনা অবধারিত থাকে। ওজন মানে সবসময় আমি বডি ওয়েটের কথা বলছি না, কিন্তু সে কি পারবে আর সে কি পারবে না এটা বুঝে চলা উচিত। যেমন ধরুন আমার এক বন্ধু, সে যখন প্রেমে পড়ে বা প্রেমের প্রস্তাব দেয়, তখন মেয়েটিকে বলেছিল যে সে খুব ভালো কবিতা লিখতে পারে, কিন্তু তার না আছে ছন্দজ্ঞান, না আছে তাল সম্পর্কে কোনো রকম আইডিয়া, তবুও সে বলে দিয়েছে আর কি। আর এদিকে ভ্যালেন্টাইন্স ডের দিনে আমার সেই বন্ধুর বান্ধবী আর কি, গার্লফ্রেন্ড, সে তাকে একটা অনুরোধ জানায়, সেটা হলো তাকে একটি কবিতা লিখে দিতে হবে। তারপর তারপরেই তো আসল কেস, তারপরেই বুঝতে পারলাম যে 12টা বেজে গেল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে 12 তারিখে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু ঘটনা, যার পরে আমার জাস্ট মনে হয়েছে যে 12টা বেজে গেল। তো এরকমই কিছু ঘটনা আজকে বললাম আজকে আপনাকে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন iatradiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানে থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglanet.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি আজকের মতোই, এবং অবশ্যই আজকে কথা থাকছে, আড্ডা থাকছে, কিছু সিনেমার কথা থাকছে, কিছু মন খারাপের কথা থাকছে, কিছু একলা দিনের কথা থাকছে, একাকিত্বের কথা থাকছে, এবং অবশ্যই তার সাথে সাথে মন খারাপ করলে চলবে না, মন ভালো করার বেশ কিছু গানও থাকছে।